0: 40 ম্যাচ চো জালি ভীতি নাইলন নেট লে কিয়ারি মাঞ্চ চারো বাটে এক ফুট ডেং খুঁটা গাড়ন কিয়ারিকে ঢাকুন দে তোরা বেড়া তিয়ারি কাসন কর তোরা বললনে বেড়া কে নাগত যতুন পাটা চালাওন মাটি কে ভুরভুরা বানাওন গোবর খাত আর উর্বরক মানকে মিশা তোরা মাটি চো যাঁচ করাওন খাত দে তোরা মান বাগা চো কমানি কাজে খাত ভাত কাসন দে তোরা এক মেস আগে সে উন্নত কিসম কাজে কুলো গোবর খাত আর কম্পোস্ট 20-25 টন আড়াই একড় নে ইউরিয়া 260 কিলোগ্রাম আড়াই একড় নে সিঙ্গল সুপার ফসফেট 375 কিলোগ্রাম আড়াই একড় নে আর নিউরেট অফ পোটাস 100 কিলোগ্রাম আড়াই একড় নে দে তোরা এহলি উন্নত কিসম চো বীজ কাজে খাত শঙ্কর কিসম চো বীজ কাজে কিত্রো খাত দে তোরা বললো নে কুলো গোবর খাত আর কম্পোস্ট 25-35 টন আড়াই একড় নে ইউরিয়া 300 কিলো সিঙ্গল সুপার ফসফেট 500 কিলোগ্রাম নিউরেট অফ পোটাস 500 কিলোগ্রাম আড়াই একড় নে দে তোরা গোবর খাত ফসফরস আর পোটাস সাপাই কে আর নত্রজন আধা কে রোপাই চো পহিল বেড়া নে দে তোরা আর বাছলো নত্রজন কে 30 দিন আর 50 দিন পাছে দুই ভাগ নে দে তোরা আসন তো মাডবাঙ্গা বুটা কে লেন লে লেন 60-75 সেন্টিমিটার আর বুটা লে বুটা 45-60 সেন্টিমিটার দূরি নে রোপ তোরা বুটা কে নার্সারি লে ঝিকলো পাছে এচো জড় কে কার্বেন্ডা জিম 2 গ্রাম কে 1 লিটার পানি চো ঘুর নে চোবরুন 10 মিনিট তক সঙ্গা তোরা সাঁঝ বেড়া বুটা মাটা তোরা আর রোপলো তুরতে পাছে খিঁড়িক পানি দে তোরা ভুই আর লেহরা পানি কে দেখুন জরুরত হিসাব নে 6-10 দিন ভিতরে পানি দে তোরা কোনি বলে ফসল কে নিজাই গুড়াই তো করুকলা লাগে সে আসনে মানবাঙ্গা নে বুটা মাডালো 20-25 দিন পাছে পহিল হার নিজাই কর তোরা পাছে জরুরত হিসাব নে 2-3 হার লাটা বুটা কে ঝিক তোরা মানবাঙ্গা চো ডেং বুটা মন কে খুঁটা গাড়ুন ডোরি নাহালে সুত্রিলে বাঁধ তোরা যেসলে ফর নে মাটি আর পানি নি হো আর ফর নি কুয়ো জরুরত হিসাব নে ফর কে টুটা তোরা লগে চো হাট বাজার নে বিক্তর হলো নে পাকলো পাছে টুটা তোরা আর দুরিয়া নে তোরা বললো নে যশন রং খিঁড়ে বদললো নে টুটা তোরা মানবাঙ্গা চো উপজন 300-500 কুইন্টাল আড়াই একড় নে হওয়ায় মান্তর শঙ্কর কিসম চো উপজন 600-800 কুইন্টাল আড়াই একড় নে হওয়ায় আসন উয়াট নে কাস্তকার ভাই বহিন মান মানবাঙ্গা চো কমানি করলো নে তুমি আগর উপজন ধরকুলা সকাশ আর লাভ কমক সকাশ সঙ্গে সঙ্গে কা সুন্দর চার ফর সন্দান আর ধনিয়া সঙ্গে চটনি বলে খাও সকাশ
1: अभी बेड़ा खाड़ा चो गोट का प्रसारण किया गया। ये आकाशवाणी का जगदलपुर केंद्र है। सुबह के 6:40 हुए हैं। हुलहुली में आइए सुनते हैं हिंगलाजिन माता पाड़। वादक कलाकार हैं गणपति कड़ियारी और साथी।

বহিন মান এ নাঙ্গত গীতকে তো আমি শুনলু নে তো এ গীতকে গাউরলা বসন্তী আউর উঞ্চো সংবারি মন তো বহিন মন এ গীতকে তো আমি শুনলু মানতর আমচো গীত মন আসন আসে কি গোটক গীতকে শুনলো নে আমকে আউর ভালে গীত শুনুক ভাউয় নে তো আলে মন্ডরা নে টামনুন দেখুয় তা হ্যাঁ গোটক তো আউর গীত ধাকা দেয়েছে আলে এ গীতকে বলে আমি শুনু গীত কুড়িন মনকে পাচে আমি চিতাওয়া

তো ভাই বিন মান, এ নাঙ্গত গীত কে তো আমি শুনলু নে। আলে গীত কুড়িয়া মান কে তুমি চিতালাস? হ্যাঁ, লকেশ্বর খুদ্রাম আর উঞ্চো সাংবাড়ি মান। তো ভাই বিন মান, এ গীত তো হোলি মানতা রামচু লাগে গোটক গীত গোবিন আউরাসে। আলে এ গীত কে বলে আমি শুনু।

সে সময়ে আধনার বই গুরুবারি শরণপুর জেলা মহারাজপুর থানা জটা সিঙ্গা গ্রামরে মন শ্রদ্ধা চঞ্চল।

0: সকাল বেলা দান গুটি গলা,
1: সকাল সকাল বেলা দান গুটি গলা,
0: সকালে সকালে দান গুটি গলা,
1: সকালে সকালে দান গুটি গলা,
0: বেরো এলে বলে চোরাগ নাই।

লেখ নিরঞ্জনা ভীম বৈকু বন্দন পাদ পড়িন উপরে আনিলে ভগবান বাবু ভীম বৈ হেবে তু চার করণ ধরি মন ধ্যানরে হেই ব্রহ্ম নিরূপণ শ্রদ্ধারে লেখা পড়ি কর বাবু ভীম এই মোহর আশীর্বাদ শ্রদ্ধারে গেন সে সময়ে ভীম বৈ প্রভুঙ্কু নমস্কার কলা।